বুলভূমি তাদের মানে বিরাতি যাম আনু ঞান ঞান নো সিগে তো নি হানি বা কেল ফনাই সা কুলো তো কেন দে বারি ইদা কেল সিলা বা কাম বে ঞাই তারে কাং ওয়ালা দলো ওয়ালা মিও মুলু আনু হানি মবি বিতিরো মি দো বা কান্তারু নি ঞামিন কুনু বা বিতিরো ফনা তো আবা কান্তারে ওয়ালা fana ba wakanda ala magal wonim fana mo walti aya akel dolum purka altala tentu nemo lam yalon ko ala yakay bar mo mo yalon ko fana betu mala dimba fi ay wol fana betu kili pour yena ma koy lu nyinto purka altala tentu ayje.

0: কে বাড়ি বাই জাগলেল অন বি জেটা এটাই বিনং ইবো কই জাগলেল গিনাও গেগি গিনাও বিনি বিসে চি গেগি নেক চি রেম আবদির জগে ফিদেম গানার নেক ফা আবদির জগে ফিদেম চেয়েন জরফ নেক ফা আবদির বা জগে ফা নিয়ন জারিম নেক ফা আবদির বানি মুজি বিসে তুবা গি দেকারি ফেক বরমম লোলু কন
1: Serigne bi wax na ci yu ama am solo moy serigne bi dundam gep mom dundu gu yema la waye dund la go xamanteni lepp dafa and ak barke and ak njariñ kon melna ni buñu deglu serigne bi rek dañu yob